0: মবর গাড়াই মেরে গন বড়রো আড আরগে দোয়ালা
1: কেউ বুকমাক তিয়ং হলে সেভেন এম তো মাত্র আমা কেমন করে আওয়া তিয়ল ইউলুং রেডিয়াম